মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।

0: मीडियम वेव 438.6 मीटर अर्थात 684 किलोहर्ट्ज़ पर ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:40 हुए हैं। प्रस्तुत है बंगला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্জ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে শ্রদ্ধাভাজন সু ফিরে দেখা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, স্বাস্থ্য যেমন প্রাণের পূর্ণতা, সৌন্দর্য যেমন রূপের পূর্ণতা, সত্য যেমন জ্ঞানের পূর্ণতা, ভালোবাসা তেমনি অনুভূতির পূর্ণতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবারে অনুষ্ঠান শ্রদ্ধা ভাজনেশু ফিরে দেখা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি সাক্ষাৎকার। বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিই, গত শনিবার 18 জুলাই প্রচারিত হয়েছিল একটি সাক্ষাৎকার, তারই পরবর্তী অংশ। সাক্ষাৎকারে রয়েছেন মহানন্দ গোমস্তা, আর ওনার সঙ্গে কথা বলছে নিভারানী মজুমদার। তাহলে শোনা যাক।
2: যখন ফার্স্ট লক গেটে আমরা পৌঁছালাম, ওখান থেকে জাহাজটা ঢুকবে আর কি, ওই জায়গাটা মানে, আর আন্দামান জাহাজটার হাইট অনেক কম, মানে লাফিয়ে নিচে নামা যায়,

0: আর যারা ট্রেন ট্রেন ধরার যাদের তাড়া আছে ওরা কি করে, তখন ওই আরো দু তিনটে লক গেট পার হতে 2-3 ঘন্টা টাইম লাগবে,
1: আচ্ছা,
0: ওই জন্য সব ওখান থেকে লাফিয়ে পড়ে বেরিয়ে যায়।
1: বেরিয়ে যায়,
0: তখন ওরা নামছে, আমিও আমার ওই ট্রাঙ্কটা নিয়ে লাফ দিয়েছি, তা ওরা দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি, রাস্তায় গিয়ে ট্যাক্সি ট্যাক্সি করে দাঁড় করাচ্ছে, ওরা ওরা দাঁড় করাচ্ছে, তো ট্যাক্সি দাঁড়াচ্ছে, এখন ওরা উঠবে, হাওড়া যাবে সব, আমিও জোর করে ওর মধ্যে ঢুকে গেছি, কেন এখন আমার জীবন সংকট,
1: হ্যাঁ,
0: লাজ লজ্জা এসব থাকলে
1: চলবে না,
0: আমি হারিয়ে যাব।
1: হ্যাঁ,
0: আমি তখন আমার লজ্জা শরম বলে আর কিছু নেই, আমাকে যেন তেন ভাবে ওদের সাথে যেতে হবে,
1: যেতে হবে
0: আর কি। ওরা চুপচাপ, আমি ঢুকে গেছি তো গেছি, হাওড়াতে গিয়ে কালনা যাবে ওরা সব, ওরা টের পেয়ে গেছে। ওই কালনা ট্রেনে উঠলাম আমরা, কালনাতে নামি, ওখানে নামার পরে আলোচনা করে যে কোন রিক্সায় কে কে বসবে, তখন একটা রিক্সায় আর একজনের সঙ্গে আমার নামও বলেছে, তখন বুঝলাম ওরা আমাকে একসেপ্ট করেছে আর
1: হ্যাঁ,
0: কি,
1: ফেলে যাবে না,
0: ফেলে যাবে না।
1: হ্যাঁ,
0: তা কালনা কলেজে আমি ওদের সাথে প্রায় 15 দিন ছিলাম, একজন কথা দিয়েছিল আমাকে শান্তিনিকেতন পৌঁছে দেবে।

0: আসো, ওরা টের পেয়ে গেছে। ওই কালনা ট্রেনে উঠলাম আমরা, কালনাতে নামি। ওখানে নামার পরে আলোচনা করে যে কোন রিক্সায় কে কে বসবে, তখন একটা রিক্সায় আর একজনের সঙ্গে আমার নামও বলেছে। তখন বুঝলাম ওরা আমাকে একসেপ্ট করেছে আর
1: হ্যাঁ,
0: কি,
1: ফেলে যাবে না।
0: ফেলে যাবে না।
1: হ্যাঁ
0: তা কালনা কলেজে আমি ওদের সাথে প্রায় 15 দিন ছিলাম। একজন কথা দিয়েছিল আমাকে শান্তিনিকেতন পৌঁছে দেবে, তা আসছে না, 15 দিন পরে আসছে। তা ও আমাকে নিয়ে যায় ওখান থেকে, মেমারিতে আরো আন্দামানের কিছু ছাত্ররা থাকে লজিং এ, ওদের সঙ্গে পরিচয় করায়। এটা অনেক ভালো কাজ করেছিল। ও টের পেয়ে গেছিল যে এর অবস্থা খুবই খারাপ,
1: খারাপ।
0: ওই জন্য নানান ঠেকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। মেমারিতে ওদের সঙ্গে দেখালো, ওখান থেকে আবার ট্রেনে উঠলে বোলপুর গেলাম। বোলপুর নেমে যার কাছে আমাকে ও হ্যান্ডওভার করবে, সে হচ্ছে কৌশিক মিত্র। কৌশিক মিত্রের ফাইনাল পরীক্ষা কাল থেকে। তখন ও বলল যে তুই ওকে আজকে রঞ্জিত পাণ্ডের কাছে রাখ, নন্দন সাধন হোস্টেলে আছে, আমার পরীক্ষা হলেই ওর দায়িত্ব আমি নিয়ে নেব।
1: আচ্ছা,
0: তখন রঞ্জিত পাণ্ডের কাছে আমাকে রাখলো। এরপরে ওখান থেকে ফর্ম ফিল আপ করলাম ওখানেই শান্তিনিকেতনে, পরীক্ষাও দিলাম, এক সময় পরীক্ষায় চান্স পেলাম না। তখন আমার আর কিছু নেই, মানে আমার সব শেষ। তার এক দুদিন পরেই কৌশিকের পরীক্ষা শেষ হয়েছে, ও আমার খোঁজে এসছে। তা এসে যেই সামনে এসছে, তো আমি কান্না করে দিয়েছিলাম আর কি। তখন কৌশিক ওর খারাপ লেগেছে, ও পিঠে হাত দিয়ে বলছে কাঁদিস না, দেখি কি করা যায়। ও তখন এখানে ওখানে ফোন টোন করে কলেজের নাম, তারপর ইন্ডিয়ান আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী, গভর্নমেন্ট আর্ট কলেজ, সব খুঁজে খুঁজে একটা নাম বের করছে। তখন দেখলো সব জায়গার মোটামুটি ডেট পার হয়ে গেছে এডমিশন টেস্টের। তা রবীন্দ্র ভারতীটা হয়েছে কিনা জানা যায়নি। তা ও সেই রবীন্দ্র ভারতীতে নিয়ে চললো আমাকে, কার কাছ থেকে 5 টাকা নিয়ে, 250 টাকা বাস ভাড়া দুর্গাপুরের। ওখানে মামার বাড়িতে একটা রাত থাকলাম, মামার কাছ থেকে 100 টাকা নিল, নিয়ে ও আমাকে নিয়ে গেল আজাপুরে, ওর বাড়িতে, ওর পৈতৃক বাড়ি।
1: হ্যাঁ,
0: আজাপুরে গিয়ে আমাকে বাড়ির সবার সঙ্গে পরিচয় করালো আর বলল যে বাবার ছাত্র, একটু মিথ্যা কথা বলেছে, ও খুব গরিব, ও এখানে থেকে রবীন্দ্র ভারতীতে পড়বে, তোমাদের কাছে থাকবে, ওদের যে ঘরটা তৈরি হচ্ছিল ওখানে একটা ব্যবস্থা করে দেবে, একটা খাট মশারি লাগানো আছে, আর খাবারটা আমাকে ওই কাকা জ্যাঠা যারা আছে আশেপাশে ওরা দেবে। এইসব করে আমাকে নিয়ে ও চললো পায়ে হেঁটে হেঁটে মশাগ্রাম স্টেশন। রাস্তা দিয়ে এই জন্য যায়নি যে পয়সা দিয়ে তো রিক্সা এসবে আসতে পারবো না, রাস্তা আমার দরকার নেই, আমার পায়ে হেঁটে মেরি দিয়ে যেতে হবে ধান খেতের মধ্যে থেকে। এই জন্যই বলছি আমি যে আমি কিন্তু ওই পথেই যেতাম, ওই পথেই ফিরতাম, কেন আমার ওই রিক্সায় উঠতে হতো না। আমরা 1 টাকার টিকিট করি বালি থেকে, হাওড়া যাই, ওখান থেকে 11 এ বাস গণেশ টকিসে নামলে ওখান থেকে 50 মিটার দূরে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এইভাবে আমরা ইউনিভার্সিটিতে ঢুকলাম,
1: ওখানে ভর্তি করে দিয়ে।
0: হ্যাঁ, ভর্তিটা হয়েছে, ডেট পার হয়ে গেছিল। ও তখন প্রসেস করছিল, সবার ইন্টারভিউ কল লেটার পাঠাচ্ছিল, আমারটা হাতে হাতে দিয়ে দিল। ওখানে পরীক্ষা হয়, ওতে আমি পাস করি, রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়।
1: ওখানে কত বছর আপনার?
0: ওখানে 5 বছর বিবিএ, আমাদের ব্যাচেলার ডিগ্রি 5 বছর। তা ওখানে ভর্তি হয়েছি, ওই মশাগ্রাম থেকে আসা যাওয়া করতাম, পরে বাড়ি এসেছিলাম, তারপরে এদিক ওদিকে টুকিটাকি একটু কাজ টাজ, যেগুলো যা পেতাম কাজ টাজ করার চেষ্টা করতাম আর কি। তারপরে এরোর কাছ থেকে কিছু পয়সা ধার টার করে যেভাবেই হোক বাড়িতে এসে আবার কাছ থেকে একটা অ্যাড্রেস পেলাম যে আমাদের আত্মীয় আছে কেউ ট্যাংরা। মানে আমি কলকাতা প্রায় 5-6 মাস মানে খুবই ইনহাইজেনিক জায়গায় থেকে কলেজে যেতে।
1: আচ্ছা, এবার জানতে চাইবো আপনার যে এই 5 বছরের যাত্রা, হ্যাঁ, এই জার্নিটা, আপনার পড়াশোনার খরচা টর্চা কিভাবে চালাতেন?
0: তখন আমি কাজ করতাম, লেবারের কাজই করতাম ছুটির দিনে। তা এইভাবে আমার ওখানকার পড়াশোনা ওই কয়েক মাস, তারপরে টিউশন করাতাম 1, 2, 3 বাচ্চা ছোট ছোট ঘরে ঘরে গিয়েও করাতাম, তারপরে আমি যেখানে থাকতাম ওখানেও আসতো, এইভাবে আমার চলছিল। একদিন কলেজের ছেলেরাই, মানে ওদের মনে হয় সন্দেহ হয়েছে, তা তুই কোথায় থাকিস জিজ্ঞেস করেছে, তখন আমি বললাম এরকম জায়গায় থাকি, বুঝছিস, চল আমরা দেখবো তুই কোথায়, আমি বুঝছি চল। ওরা এসে দেখেছিল, কাছাকাছি আসি ওদের কথা বন্ধ হয়ে গেছিল একদম, মানে পচা খালের পার, দুর্গন্ধ, কোথায় নিয়ে যাচ্ছি আমি ওদের। ওরা ধীরে ধীরে একে অন্যের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে। তখন যখন নিয়ে গেলাম সেখানে, ঠিমা একটু চা বানিয়ে দিল ওদের, ওরা বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, একটু চা খেলো, পা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দিল। ওরা খেয়ে বলছে আসছি রে মহা, বলেছে

0: ক্ষেত্রে গেল, ওরা গিয়েই কিন্তু আমার হোস্টেলের ব্যবস্থা করে, প্রেশার ক্রিয়েট করে ইউনিয়নের অনেক ছেলেরা মিলে যখন প্রেশার দিল যে ওকে দিতে হবে, অনেক নিডি, তখন আমি হোস্টেল পাই জোড়াসাঁকো ছাত্রাবাস একদম ক্যাম্পাসের মধ্যে। তারপরে আমার মাস্টারমশাইদের মানে দৌড়াতে কিছু কাজও পাই, কেন জেনে গেছে ততদিনে রামপ্রসাদ স্যার, এরাও যোগাযোগ করতে লাগলো টিচারদের সঙ্গে, আমার ব্যাকগ্রাউন্ড বলল। তখন প্রফেসর পিনাকি বড়ুয়া, ধর্মনারায়ণ দাশগুপ্তা, এনারা আমাকে একদিন ডেকে ওই অ্যাড্রেসে পাঠালো যে যা ওখানে আমরা কথা বলেছি, দেখ গি ওই কাজগুলো করতে পারবি কিনা। ওখানে কাজ ছিল লেদারের উপরে ডিজাইন করা এক্সপোর্ট কোয়ালিটির ব্যাগ, ওরা মানে ব্যাগের পিস গুলো কেটে কেটে দেবে আর একটা পুরানো ব্যাগও দিয়ে দেবে স্যাম্পলের জন্য। তা ওই ব্যাগ দেখে ওই পিস গুলোতে কালার করা, একদম মানে ওটা অ্যান্টিক পিস তৈরি করা আর কি, অ্যান্টিক মানে ওই পুরানো, পুরানো জিনিসের বিদেশে অনেক ভ্যালু। আমরা ওই নতুন চামড়ার উপরে ওই পুরানো এফেক্টের ডিজাইন করতাম, মানে রং টং দিয়ে। ওর পরে আমার আর্থিক অবস্থা ফেরে, পুরো পড়াশোনাটা ওই কাজ কন্টিনিউ করতাম, ওতে আমার পড়াশোনা, গ্রাজুয়েশন কলেজ শেষ হয়েছে। এবং একবার তো আমি আসার সময় বাড়ির ঘরটর ছিল না বলে প্রতাপ সিং চাওলার দোকান থেকে কোলতার শীট কিনে রামানুজামে করে রামনগর নিয়ে গিয়ে, মায়াবন্দরে গিয়ে ওখান থেকে নৌকায় করে রামনগর নিয়ে, আমি থার্ড ইয়ার বোধ হয় সেটা, তখন ওই পাতা সরিয়ে কোলতার শীটের ঘরও বানাই বাড়িতে 92-তে 91-এ শেষ হওয়ার কথা ছিল, পাশ করে আসতে আসতে।
1: আপনার পড়াশোনা শেষ করার পরেই কি চাকরি
0: হয়? আমার ইন্টারভিউ কল লেটার আসে।
1: আপনার চাকরি জীবনের শুরুটা কোথা থেকে শুরু হয়েছিল এবং সেটা কেমন ছিল?
0: ইন্টারভিউ কল লেটার, এই জীবনে প্রথম ইন্টারভিউ কল লেটার আসে আমার সকাল বেলা সেক্রেটারিয়েটে। তারপরে ইন্টারভিউ দিলাম, আমরা 8 জন ছিলাম ক্যান্ডিডেট, একটা পোস্ট, তা ওতে আমার হয়েছিল।
1: খুবই ভালো। যাই হোক, সেই ইন্টারভিউ দিয়ে আপনি পাস করে গেলেন আর চাকরিটা। এবারে জানতে চাইবো আপনার চাকরি জীবনে আপনি ছুটির দিনগুলি কিভাবে কাটাতেন?
0: ছুটির দিনগুলো আমার এমনি অন্য সব গভর্নমেন্ট সার্ভেন্টের মতো ওই ডিউটি টাইমিং গুলো বাধা থাকতো না কাজের উপরে, তারপরে আমি ফ্রি থাকতাম। আমি অনেক কিন্তু ঘোরাঘুরি করে বেড়াতে পারতাম, আমার কাজ রাত জেগেও করতো, সারা রাত জেগেও আমি কাজ করতাম, যার কারণে আমার পিছনে মানে কোনো সময় আমি সিটে কেন বসে নেই ওইটা কেউ দেখতো না, অনেক ধরনের কাজ করার। আর আমার একটাই ছিল কি, কোনো কাজ বললে আমি না করতাম না, আমাকে প্রথম কমেন্ডেশন দেয়, ওটা আমার জীবনের একটা স্মরণীয় কাজ আমি করেছিলাম। এবং একটা ল্যান্ডস্কেপ ছিল ওয়ান্ডুরে একটা পাহাড়, ওটার ওই পাহাড়ের পুরো ড্রয়িং কন্টুর ম্যাপ, মানে ওর কতটা স্টেপ, তারপরে কতটা উঁচু, এরকম করে করে সি লেভেল থেকে ওই সবগুলো ওই মেনটেন করে ওই রকম ল্যান্ডস্কেপ করে, ওতে বিল্ডিং গুলো ওই নানান রকমের বাঁশ, নারকেলের নেট, এইসব কেটে এমন ভাবে করলাম, কোনো জায়গাটা প্লাস্টিক বা এইসব কিছু ইউজ নেই করেছিলাম, অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল। পুরো অনেক কয়েক মাস ধরে সেক্রেটারিয়েট, অ্যানিটকো সব জায়গায় এই চর্চাই হচ্ছিল আমার এই কাজ নিয়ে, এবং প্রকাশ কুমার স্যার সবাইকে ডেকে ডেকে দেখাতো, ওই বছরই আমাকে প্রথম কমেন্ডেশন দেয়।
1: আপনার চাকরি জীবনে এমন কোন স্মরণীয় ঘটনা আছে যা আপনার মনে দাগ কেটেছে? তেমন কোন ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, সেটা সুখেরও হতে পারে বা বেদনাদায়কও হতে পারে।
0: না, চাকরি জীবনে বেদনাদায়ক তো কিছু নেই, সুখেরই ছিল সব। রাজনিবাসের অনেক বড় বড় দুটো কাজ করেছি, একবার 2008-এ করেছি দুটো ট্রাইবেল ফিগার, যেটা ভূপেন্দর সিং স্যারের সময় ওনার উনি আদেশ করেছিলেন আর কি, দুটো মূর্তি ওখানের গেটে রাখা আছে, এখনো আছে, গেলে দেখতে পাবে। ফাইবারের 8 ফিট হাইটের দুটো প্রিমিটিভ ম্যান ছিল নাম ওর আর কি, প্রিমিটিভ ম্যান ওইটা। তারপরে 2016-তে করেছি গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু করেছি, বসা মূর্তির হাইট 12 ফিট, অনেক বড়। ওটা আমার জীবনের অনেক চ্যালেঞ্জিং জব ছিল আর কি, ওটা ডিউটি আওয়ার সেই করতাম, বাড়িতে বসে করার পারমিশন দিয়েছিল এলজি, আমি অফিসে আসতাম দরকার থাকলে, তা নাহলে আমি কাজ বাড়িতেই করতাম,
1: বাকি সময়টা বাড়ি
0: বসে। 1 বছর লেগেছিল ওই কাজটা করতে, অনেক বড়। এটাই আমার দুঃখজনক না, তবে অনেক রিস্কি জব ছিল আর কি, মানে অনেক কঠিন কঠিন সময় পার হতে হয়েছিল, কেননা

0: 12 ফিট হাইট মানে একটা বর্ষা মূর্তির বিশাল বড়, ওইটা করতে গিয়ে অনেক রকমের অনেক সময় ঝড় তুফান এসছে, ত্রিপল উড়ে গেছে, ফেটে ফাটল ধরেছে, মাটির যখন করছি এই সবগুলো ফেস করতে হয়েছে, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ ছিল যে একটা নতুন জিনিস করছি বলে। পরবর্তীকালে আরো কাঠের উড কার্ভিং করার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, ওটা অবশ্যই স্মরণীয়, যে আমার হাত ইলেকট্রনিক গ্রাইন্ডিং মেশিন ওইটা ইউজ করতে গিয়ে আমার মানে ভুলভাবে ইউজ করেছিলাম আর কি, মানে হাত ধরে নিয়েছিল হাত ওই মেশিনে, মানে সেটাও আমার উপস্থিত বুদ্ধির কারণে হয়তো বেঁচে গেছি, না হলে হাত কেটে পড়ে যেত ওখানে। এটা ছিল একটা দুর্ঘটনার মতোই আর কি, এটা চাকরি জীবনেই ছিল, ওই সময় রিস্ক ছিল, কিন্তু পরবর্তীকালে ওটা দিয়ে আমি অনেক মানে অনুপ্রেরণা পেয়েছি, অনেক কাজের ডেভেলপমেন্ট হয়েছে, অনেক আনন্দ পেয়েছি পরবর্তীকালে ওই ঘটনাটা দিয়ে।
1: এখন জানতে চাইবো আপনার কি মনে হয় আমাদের দ্বীপপুঞ্জে স্থাপত্য শিল্পের উন্নতির জন্য কি কি করা যেতে পারে।
0: এখানে যেহেতু আন্দামান নিকোবর আইল্যান্ডের মূল যে মানে দুটো জীবিকা হতে পারে, যেটা আপনার একটা তো ফিশিং লাইনে রয়েছে আর একটা ট্যুরিজম, ডেভেলপমেন্টাল দিক থেকে যদি দেখা যায় তাহলে এই দুটো দিক অনেক বড়, ব্রাইট ফিউচার ট্যুরিজমটা, ট্যুরিজম থেকে এটাও অনেক স্কোপ আছে, এবং ট্যুরিজমের থাকলেই তখনই আমাদের এই ভাস্কর্য বা হ্যান্ডিক্রাফটস আর্টওয়ার্ক এগুলোর ইটা আসে, অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, সেগুলো যদি আর্টওয়ার্ক আন্দামান নিকোবরের উপরে সাবজেক্টের উপরে অনেক কাজ করা হয় তাহলে সেগুলো বিক্রি হতে পারে, এমপ্লয়মেন্ট আসতে পারে, সেরকম অনেক কিছু আছে, আমি নিজেও করেছি পেপার ম্যাশ, তারপরে উড কার্ভিং, টেরাকোটা হতে পারে, মাটির ছোট ছোট কাজ করা যায়, এগুলো ঘরেই করা যায় আর কি, টেরাকোটার ছোট ফার্নেস বানিয়ে অনেক ধরনের ডিজাইন বানিয়ে ফায়ারিং করা যায়, এগুলো হতে পারে, রোড সাইড বিউটিফিকেশনের জন্য বড় বড় স্কাল্পচারও করলে মানে যেহেতু ট্যুরিস্ট আসে রাখলে ভালো লাগে আর কি, একটা স্মার্ট সিটির মতো একটা লুক দিলে তখন মানুষের একটা আগ্রহ মানে মানে আরো প্রচারও হবে যে আন্দামান এত সুন্দর আর কি। এমনিতে ন্যাচারাল বিউটি তো আছে, কিন্তু আর্টিস্টিক ওয়েতে যদি কিছু রাখা হয় এরকম বড় বড় ভাস্কর্য, তার দৃষ্টি আকর্ষণ হবে মানুষের, এয়ারপোর্টে করা যেতে পারে, বিশেষ সেলুলার জেলের ওখানে আরো কিছু চিন্তা ভাবনা করে করা যেতে পারে, যেসব জায়গা টুরিস্টরা যায়, রোড সাইড বিউটিফিকেশনের জন্য কোথাও কোথাও রাখা যায় বড় বড় স্ট্রাকচার বানিয়ে। অবসরপ্রাপ্ত জীবনেই একটা বড় অ্যাচিভমেন্ট আছে আমার, আমি যেটা করেছি ইদানিং দুটো বড় বড় কাজ করেছি, চাথামে একটা কাজ আছে আমার, রিটায়ারমেন্টের পরে হয়েছে, প্রায় 2.5 মিটার হাইটের একটা পোর্ট্রেট করা হয়েছে দুর্গাপ্রসাদজি, আন্দামানের প্রথম CCF ফরেস্ট ডিপার্টমেন্টের, তা ওরা ওই মূর্তিটাকে ওখানে ইনস্টল করেছে, ওটা আমাকে দিয়ে করেছিলেন, ওইটা একটা বড় কাজ। আর আছে রামনগর সি বিচে, ওটা আমার অনেক মানে আনন্দের কাজ,
1: ওটাও রিটায়ারমেন্টের পরে,
0: হ্যাঁ ওটাই, ওটা করেছি গত অক্টোবর থেকে মার্চ মাস অব্দি, 26-এর 5 মাস আমি কন্টিনিউ কাজ করেছি।
1: আচ্ছা, নেচার পার্কে যে কাজটা আছে আপনার?
0: হ্যাঁ, নেচার পার্কে ওটা ডিউটির সময় ডিউটি আওয়ার্সেই করা, মাদার অ্যান্ড চাইল্ড,
1: ওটা সুন্দর দেখেছি,
0: ভেঙ্কাইয়া নাইডু স্যার এসেছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওই সময়, ওটা করেছি। আর রামনগরে অনেক কাজ আছে, সমুদ্রের পাড়ে উড কার্ভিং আছে, তারপরে সেলফি পয়েন্ট, ওই ওয়েস্ট ম্যাটেরিয়াল বড় বড় লগ হলো লগ গুলোকে ইউজ করে করে করা, আর একটা বুদ্ধের মূর্তি আছে একদম রিজার্ভ ফরেস্টে সমুদ্রে যাওয়ার এন্ট্রান্সেই, ওইটা 6 মিটার হাইট দাঁড়ানো, একটা প্লান্ট হাতে নিয়ে একটা বুদ্ধার মূর্তি আছে কংক্রিটের, ওইটা নতুন কাজ, অনেক বড় কাজ, ওটা রামনগরের জন্য আমি করেছি, ওটাতে ওরা পয়সা কড়ির অফার দিয়েছিল, আমি ওটা নেইনি ডিপার্টমেন্ট, না ওটা একটা ইমোশনাল ব্যাপার নিয়েই কাজটা করা।
1: তাছাড়া সেটা আপনারই গ্রাম,
0: আমার গ্রাম, আর যখন আমাকে DFO টেবিলে সবাই সব অফিসাররা বসে কি করে আমাকে পেমেন্ট করবে এটা ওটা, মানে কাজ 1 মাস হয়ে গেছে শুরু হয়ে, তখন ওরা ভাবলো কথা ক্লিয়ার না করে নিলে পরে ঝামেলা না হয় আর কি, যে বড় বড় কাজ করছে, তখন আমি বলেছিলাম যে এই সমুদ্রের চরে আমার মা বাবা প্রথম আর্থ কানেকশন হয়েছিল, কেন
1: তখন তো কোথাও জেটি টেটি ছিল না,
0: উদ্বাস্তু হওয়ার পরে, ল্যান্ডলেস হওয়ার পরে একটা মানুষ

0: পৃথিবীর মাটিতে জন্মানোর পরে সে আবার ল্যান্ডলেস হওয়া, এটা অনেক বেদনাদায়ক। তারপরে ভারত সরকারের দৌলতে এই সেটেলমেন্ট স্কিমের দ্বারা তাদের যখন আনে, এই বালিতে তারা পাও রেখেছিল প্রথম, এই কথাটাই বলেছিলাম। তারপরে 59 তারা এই বালিতে নেওয়ার নামে, আর 63 আমার এখানে জন্ম। ওই জন্য আমার একটা দায়বদ্ধতা আছে এই জায়গাকে একটা সম্মান দেওয়ার জন্য, আমার গ্রামের উন্নয়নের জন্য, পরের জেনারেশনের যাতে সুবিধা হয়, এটা আমার একটা কর্তব্য। ওই জন্য আমি এটা বিউটিফাই করার জন্য এই কাজটা আমি নিজে নিজের পরিশ্রমটা গ্রামের জন্য দান করলাম।
1: সবশেষে জানতে চাইবো, আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান?
0: আমি যেটা বলবো, যে আমি যেটা দেখেছি সব সময়, সবাই বলে টাকা পয়সার অভাব, তারপরে যাওয়া আসা, যে যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে এই সুযোগ সুবিধা অর্থ করি এগুলো কোনো ম্যাটার করে না। যদি আমাদের ইচ্ছা হয় যে আমি এটা করব, তাহলে সেটা করা সম্ভব, তার জন্য কোনো কিছু লাগে না। এটা আমি নিজে তার এক্সাম্পল। সংকট থাকবে, কষ্ট থাকবে, কিন্তু ওটাকে পার হতে হবে। ওটা হতে পারলে দেখা যাবে যেগুলো কিছুই না, সব মানে ডেস্টিনেশনে পৌঁছানো যাবে। ওর জন্য পয়সা কড়ি লাগে না, শুধু মানসিকতা, দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি এটা করব।
1: সত্যি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সাক্ষাৎকার, মহানন্দ গুমস্তার সঙ্গে কথা বলল নিভা রানী মজুমদার। আজ এখানেই শেষ হলো অনুষ্ঠান শ্রদ্ধা ভাজনে সুফিরে দেখা। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার।
3: श्रोताओ, अभी आप बंगला कार्यक्रम सुन रहे थे। मीडियम वेव 438.6 मीटर अर्थात 684 किलोहर्ट्ज पर यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 6 है, प्रस्तुत है किसान वाणी कार्यक्रम।
4: इस कार्यक्रम के प्रायोजक हैं भारत सरकार का कृषि एवं कृषक कल्याण मंत्रालय।